0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। आकाशवाणी का ये श्री विजयपुरम केंद्र है। शाम के 5:30 हुए हैं। पेश है बंगला कार्यक्रम।
1: नमस्कार, शुभ सन्ध्या। आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে আপনারা এখন শুনবেন বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বলব স্বামী বিবেকানন্দের এই মহান উক্তিটি, ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি অনন্ত গুণে বেশি শক্তিমান। বন্ধুরা, এবারে বলবো আজকের দিনটি সম্পর্কে অল্প কিছু কথা। ভারতে প্রতি বছর 29শে আগস্ট কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীকে স্মরণ করে জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। ভারতের সর্বকালের সেরা হকি তারকা ও হকির জাদুগর হল মেজর ধ্যানচাঁদ। 1905 সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিতে দেশের কৃতি ক্রীড়াবিদদের জাতীয় ক্রীড়া পুরস্কার যেমন ধ্যানচাঁদ পুরস্কার, অর্জুন পুরস্কার এবং খেল রত্ন পুরস্কার প্রদান করা হয়। দেশের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয়েছিল। খেলাধুলোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ফিটনেস ও খেলাধুলোয় উৎসাহিত করাই হল আজকের এই দিনটির মূল উদ্দেশ্য। এবারে বলবো ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট নিউক্লিয়ার টেস্ট। পরমাণু পরীক্ষা শুরুর দিকের সময় মানুষের জীবনের উপর এবং ধ্বংসাত্মক প্রভাবের প্রতি খুবই কম গুরুত্ব দেওয়া হতো। এমনকি বায়ুমণ্ডলে পরমাণু পরীক্ষা চালানোর ফলে যে তেজস্ক্রিয় দূষণ বা নিউক্লিয়ার ফল আউট সৃষ্টি হতে পারে তার বিপদ সম্পর্কেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু পরবর্তী অভিজ্ঞতা ও ইতিহাস আমাদের শিখিয়েছে যে পরমাণু অস্ত্রের পরীক্ষার ভয়াবহ মর্মান্তিক প্রভাব কিন্তু রয়েছে, বিশেষ করে যখন নিয়ন্ত্রিত পরিস্থিতি

নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক পরমাণু অস্ত্রের অস্তিত্বের কারণে এই বিপদ কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুতর হতে পারে, যার ফলে 2 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 64তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে 29শে আগস্টকে আন্তর্জাতিক পরমাণু পরীক্ষা বিরোধী দিবস বলে ঘোষণা করা হয়েছে। এই প্রস্তাবে পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ বা অন্য যে কোনো পরমাণু বিস্ফোরণের প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে যাতে সচেতনতা ও শিক্ষা বৃদ্ধি করার কথা বলা হয়েছে, একই সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষার অবসান ঘটানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে, যাতে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলা যেতে পারে।

0: বন্ধুরা, এবারে বলবো জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। হ্যাঁ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল বন্ধুদের জন্য রইল এক দারুণ আহ্বান। আপনার কাছে কি কোনো গল্প আছে যা বিশ্বের সামনে তুলে ধরতে পারে আমাদের দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং অনন্য বৈশিষ্ট্য? তাহলে আপনার জন্যই এসেছে জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতের যৌথ উদ্যোগে আপনার ক্যামেরায় তুলে ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলিকে। প্রদর্শন করুন এখানকার সংস্কৃতি, এখানকার ঐতিহ্য, পর্যটন, লোকজীবন, স্থানীয় কাহিনী এবং আমাদের কাছে পৌঁছে দিন আপনার দ্বীপের গল্প। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য 50,000 টাকা, রাজ্য স্তরে 2 লক্ষ টাকা আর জাতীয় স্তরে রয়েছে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন? আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি। এবারে বলবো আবহাওয়ার খবরাখবর। আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে 28 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে বলবো জলযান যাত্রা সম্পর্কিত কিছু সূচনা। এমভি রঙ্গোত আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে রঙ্গোত ভায়া স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই দুপুর 12টা নাগাদ সেই একই পথ হয়ে শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই সকাল 8:30 নাগাদ শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। শুনছিলেন জলযান যাত্রা সম্পর্কিত কিছু সূচনা। বন্ধুরা, অনুষ্ঠানে আজ আপনাদের জন্য রয়েছে প্রথমে একটি সাক্ষাৎকার এবং তারপর রয়েছে হারানো দিনের গান। অনুষ্ঠানে প্রথমে শুনে নেব অপটোমেট্রিস্ট শর্মিষ্ঠা দেবের সঙ্গে একটি সাক্ষাৎকার। বিষয় ছিল চোখের সমস্যা এবং দৈনন্দিন জীবনে এর যত্ন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন সঙ্গীতা। অনুষ্ঠানে আজ শুনব এর দ্বিতীয় ভাগ।
1: আচ্ছা, গ্লুকোমা শব্দটা অনেকবার শুনেছি, তো গ্লুকোমাটা কি?
2: হ্যাঁ, এখনকার দিনে গ্লুকোমা

0: এটা খুবই একটা কমন জিনিস হয়ে উঠেছে।
1: আচ্ছা,
0: গ্লোকোমাটা অ্যাকচুয়ালি আমাদের যে চোখ থেকে ভিশন ইনফরমেশনটা ব্রেইনে পাঠায়
1: আচ্ছা,
0: সেটা হলো অপটিক নার্ভ। অপটিক নার্ভের দ্বারাই ব্রেইন চোখ থেকে আমাদের ভিজুয়াল ইনফরমেশনটা ব্রেইনে যাবে।
1: ব্রেইনে যায়।
0: গ্লোকোমার জন্য অপটিক নার্ভটাই ড্যামেজ হয়।
1: আচ্ছা,
0: তো তাতে কি হয়, শুরু থেকে আমরা বুঝতে পারি না জিনিসটা একদমই কিছুই, যখন গ্লোকোমা শুরু হবে একদমই কিছু বোঝা যায় না। আস্তে আস্তে আস্তে আস্তে সেটা আমাদের দৃষ্টিশক্তিটাকে কমাতে থাকে, সেটা
1: আচ্ছা
0: সাইট থেকে পেরিফেরি থেকে আস্তে আস্তে কমতে থাকে।
1: আচ্ছা
0: সেটা কমে কমে একদমই মানে ব্লাইন্ডনেসের দিকে যেতে পারে,
1: আচ্ছা
0: সেটাই হলো গ্লোকোমা। আর তার মেইন কারণ ধরা হয় চোখের প্রেশার বেড়ে যাওয়াটা।
1: আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটাও আপনাকে করব ভাবছিলাম যে চোখের প্রেশারও কি হয়?
0: হ্যাঁ,
1: আচ্ছা
0: চোখের ভিতরে কিছু ফ্লুইড থাকে,
1: আচ্ছা,
0: সেই ফ্লুইডগুলোর কারণে চোখের প্রেশারটাকে মেনটেন থাকে।
1: হুম হুম
0: তো চোখের প্রেশার যদি বেড়ে যায় তার থেকে গ্লোকোমা হতে পারে।
1: হ্যাঁ
0: গ্লোকোমা মেইনলি নো সিমটোম্যাটিক হয়, কোনো
1: আচ্ছা
0: সিমটম থাকে না শুরুতে,
1: আচ্ছা
0: আর সেটা মানে আস্তে আস্তে যখন, যেটা আমি বললাম যে আস্তে আস্তে যখন বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি,
1: হ্যাঁ
0: যখন
1: হ্যাঁ
0: দৃষ্টিশক্তিটা কমে যায়।
1: হ্যাঁ
0: আর সেটা চোখের প্রেশারের কারণেও হতে পারে, বয়স বাড়তে বাড়তে বয়সের কারণেও সেটা মানে চোখের প্রেশার বাড়ে
1: হুম
0: তার
1: হুম
0: কারণেও হতে পারে, বা কারোর যদি ফ্যামিলিতে হিস্ট্রি আছে
1: হিস্ট্রি
0: গ্লোকোমা
1: আছে।
0: সেই ক্ষেত্রে হবে।
1: হুম
0: তারপরে হাই মাইনাস পাওয়ার থাকে
1: হুম
0: ওনাদেরও হতে পারে, বা কেউ লং টার্ম স্টিরয়েড ড্রপ ইউজ করছে
1: আচ্ছা
0: ওই ক্ষেত্রেও হতে পারে। তাতে দৃষ্টিশক্তিটা তো কমছেই, সঙ্গে আমাদের ফিল্ড অফ ভিশনটা থাকছে, যতটা যতটা দূরবর্তী আমরা দেখতে পাই
1: হ্যাঁ,
0: পেরিফেরিতে সেটাও কমে যাচ্ছে,
1: কমে যাচ্ছে।
0: সেটা ন্যারো হয়ে যাচ্ছে।
1: আচ্ছা
0: তো সেটা শুরু থেকে জিনিসটাকে চিকিৎসা করা উচিত, কিন্তু কি করে আমরা বুঝতে পারবো?
1: হ্যাঁ, সেটাই সেটাই আমি জিজ্ঞেস করতে
0: হ্যাঁ,
1: যাচ্ছিলাম।
0: কি করে বুঝতে পারবো তা, সেটা হলো যে রেগুলার আই চেক আপই তখন বোঝা যায়।
1: আচ্ছা
0: মেইনলি তো একটু এজেড মানুষরা অবশ্যই রেগুলার চেক আপ করাবেন, আর তার মধ্যে যদি, যেটা আমি অলরেডি বলেছি যে ফ্যামিলি হিস্ট্রি থাকলে
1: হ্যাঁ
0: সেটা তো ইয়ারলি একটা চেক আপ আপনার করানো উচিত।
1: আচ্ছা
0: তাতে যদি আপনার গ্লোকোমার সমস্যা শুরু হয় সেটা সেখানে ধরা পড়বে,
1: আচ্ছা
0: ধরা পড়বে তখন ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে অল্প থাকতে,
1: হুম হুম
0: নালে খুব বেশি হয়ে গেলে তখন মানে ট্রিটমেন্টও জিনিসটাকে পুরোপুরি কিওর করাটা সবসময় সম্ভব হয়ে
1: সম্ভব
0: ওঠে না।
1: হয়ে ওঠে না।
0: সেটাই,
1: আচ্ছা, এই যে চোখের সমস্যা বা চোখের স্বাস্থ্য, এটাকে ঠিকভাবে মেনটেন করার জন্য, এটাকে বজায় রাখার জন্য কী ধরনের ডায়েট নেওয়া যেতে পারে?
0: হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই মানে স্কুলে থেকেও শুনে আসতাম আমরা
1: হুম
0: যে বেশি করে শাকসবজি খাবে,
1: হ্যাঁ হ্যাঁ
0: সজনে ডাঁটা খাবে,
1: হুম
0: গাজর খাবে, সেগুলো আমরা ছোটবেলা থেকেই তাতে শুনে আসতাম, তাতে তোমার
1: মাছের
0: চোখ
1: চোখ,
0: ভালো, হ্যাঁ তাতে তোমার চোখ ভালো থাকবে, কিন্তু এক্সাক্ট রিজাল্টটা আমরা জানতাম না।
1: হ্যাঁ
0: এবার যখন আস্তে আস্তে বড় হই তখন পড়াশোনা করতাম, তখন জানতে পারলাম হ্যাঁ চোখের জন্য মেইন হলো ভিটামিন এ।
1: আচ্ছা
0: ভিটামিন এ, তারপর তো বাকি বিটা ক্যারোটিন, সোর্স অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওগুলো তো দরকার আছেই,
1: আচ্ছা
0: যেরকম গ্রিন ভেজিটেবলস,
1: হুম
0: ইয়েলো ভেজিটেবলস,
1: হুম
0: ইয়েলো ভেজিটেবলসের মধ্যে থাকছে আমাদের গাজর, মিষ্টি কুমড়ো,
1: হুম হুম
0: তারপর গ্রিন ভেজিটেবলস আমাদের পালং শাক থাকছে,
1: হুম
0: সজনে ডাঁটা খুব ভালো
1: আচ্ছা এক্ষেত্রে
0: এই ক্ষেত্রে, যেটা
1: আচ্ছা
0: আমরা কমনলি দেখতে পাচ্ছি, খুব
1: হুম
0: মানে পেয়ে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি জিনিসটাকে।
1: হুম
0: তো সেই জিনিসগুলো, মিষ্টি আলু,
1: হুম
0: ওগুলো খুব ভালো ভিটামিনের জন্য। তারপরে মাছ,
1: আচ্ছা
0: আমরা বাঙালিরা মাছ ছাড়া ভাবতে পারি না,
1: হুম হুম হুম
0: তো মাছের মধ্যে মাছ হলো গুড সোর্স অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে।
1: আচ্ছা

0: আছে।
1: আচ্ছা,
0: মাছ খাওয়া খুব ভালো স্বাস্থ্যকর
1: হুম,
0: চোখের জন্য।
1: আচ্ছা,
0: সেটা ছোট বাচ্চাদেরকে, মানে আজকালকার বাচ্চারা একদমই শাকসবজি খেতে চায় না,
1: খেতে চায় না,
0: খেতে
1: হ্যাঁ,
0: চাইবে না, ইভেন মাছটাও খেতে চাইবে না, ওদের চাই ফাস্ট ফুড,
1: হ্যাঁ,
0: সেক্ষেত্রে জাঙ্ক ফুড,
1: জাঙ্ক
0: ফাস্ট
1: ফুড,
0: ফুড। তো বাচ্চাদেরকে একটু দেখতে হবে ঘরে। এবার বাচ্চারা তো ভালো জিনিসটা নাও বুঝতে পারে,
1: হুম,
0: সেটা আমাদের গার্জিয়ানদের বোঝাতে হবে,
1: হুম,
0: ওদেরকে খাওয়াতে হবে। কারণ ছোটবেলা থেকেই যদি বাচ্চারা ভিটামিনটা ভালো করে পায়, তার চোখ
1: হ্যাঁ
0: ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে।
1: হ্যাঁ, নিশ্চয়ই। শর্মিষ্ঠা ম্যাডাম, আজকে আপনি এখানে এসেছেন বাংলা অনুষ্ঠানে, আর চোখ সম্বন্ধে, চোখের প্রাইমারি কেয়ার, প্রাথমিক যে যত্ন, এটা কিভাবে নিতে হবে সেটা আপনি আমাদের জানালেন, আর চোখ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও আপনার কাছ থেকে পেলাম। তো আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ জানাই যে আপনি আপনার বহুমূল্য সময় বের করে এখানে এসেছেন আর এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন। শ্রোতা বন্ধুরা যারা আপনাকে আজ শুনছেন রেডিওর মাধ্যমে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই বিষয়ে?
0: অবশ্যই, সবাই আমরা এটা জানি যে আমাদের চোখ খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ শরীরের,
1: হুম হুম,
0: আই ইজ প্রিশিয়াস
1: ইয়েস,
0: আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চোখটাকে আমাদের প্রোটেক্ট করে রাখতে
1: হুম,
0: হবে। তো তার জন্য রেগুলার চেক আপ,
1: হুম,
0: একটা ব্যালেন্স ডায়েট রাখতে হবে আমাদের।
1: হ্যাঁ,
0: এই দুটো জিনিস করলে আশা করি চোখকে আমরা যত্নে রাখতে পারবো, ভালো রাখতে পারবো।
1: আচ্ছা,
0: কারণ চোখকে যত্নে রাখা, ভালো রাখা, সেটা আমাদের নিজেদেরই কাজ,
1: হ্যাঁ
0: নিজেদেরই একটা গুরুত্বপূর্ণ কাজ।
1: হ্যাঁ,
0: সেটা আমাদের নিজেদেরকেই বাঁচিয়ে রাখতে হবে, চোখটাকে
1: হুম
0: নিজেদেরকেই বুঝতে হবে।
1: হুম,
0: তো সেটা অবশ্যই আমাদের রেগুলার একটা চেক আপ করানো দরকার, এক দু বছর, যাদের স্বাভাবিক চোখ আছে, 1 বছর 2 বছরের মাঝখানে একবার কোনো অপটোমেট্রিস্টের কাছে যাবেন, চেক আপ করিয়ে নেবেন।
1: হ্যাঁ, সেটা আজকালকার যুগে আরো বেশি দরকারি হয়ে পড়ে,
0: হ্যাঁ, একদমই
1: প্রয়োজনীয় হয়ে পড়েছে।
0: একদমই।
1: হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ আপনি এখানে এসেছেন, আপনার বহুমূল্য সময় দিয়েছেন এবং বহুমূল্য তথ্য জানিয়েছেন, এর জন্য আপনাকে আরেকবার জানাই অসংখ্য ধন্যবাদ।
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি কিছু বলতে পেরেছি, তাতে যদি আমার শ্রোতা বন্ধুরা একটু উপকৃত হবেন, তাহলে সেটা আমারই অনেকটা ভালো লাগবে।
1: হ্যাঁ,
0: এই অল্প সময়ে যতটা সম্ভব হয়েছে বলেছি। থ্যাংক ইউ সো মাচ।
2: বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সাক্ষাৎকার অপটোমেট্রিস্ট শর্মিষ্ঠা দেবের সঙ্গে। সাক্ষাৎকার বিষয় ছিল চোখের সমস্যা এবং দৈনন্দিন জীবনে এর যত্ন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন সঙ্গীতা। আজ আমরা শুনেছি সাক্ষাৎকারটির দ্বিতীয় ভাগ। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে আমরা শুনব হারানো দিনের ছায়াছবির কিছু গান। প্রথম গানটি শুনব আমরা মান্না দে ও লতা মঙ্গেশকরের দ্বৈতকণ্ঠে শঙ্খবেলা ছায়াছবি থেকে। কথা পুলক বন্দ্যোপাধ্যায় ও সুর সুধীন দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো কিশোর কুমার ও রুমা দেবীর কণ্ঠে লোকচুরি ছায়াছবি থেকে এই গানটি, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়।

এবারে শুনবেন চিরদিনের ছায়াছবি থেকে মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ।